বহুতারোহা ব্যাপা দুর্মত কবুদ কমুরা মানলা গা তুসমোহা ঠগেছে তি থাগ রাল আয়া সাত বে ইকো জেহা সতগুর সরা।